সত্যম শিবম সুন্দরম এই চলচ্চিত্রের লতা মঙ্গেশকর এবং সাথে পণ্ডিত নরেন্দ্র শর্মাঙ্ক গীত সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

सावन को आने दो। এই চলচ্চিত্রের শিল্পী হলে যশপাল সিং, কল্যাণী মিত্রা এবং সাথী। গহর কানপুরী গীত, সঙ্গীত রাজকমল।

जैसे को तैसा এই চলচ্চিত্রে শিল্পী থিলে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। আনন্দ বক্সিঙ্ক গীতক সঙ্গীতরে সজাইলে রাহুল দেব বর্মন। এথর চলচ্চিত্র জখ্মী, শিল্পী আশা ভোসলে এবং কিশোর কুমার। গহর কানপুরী গীত, সঙ্গীত বপ্পি লাহিড়ি।

দিল তো পাগল হে। এই চলচ্চিত্রে শিল্পী হলে লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। আনন্দ বক্সিঙ্ক গীত, সঙ্গীত উত্তম সিং।

0: हेलो
1: हेलो आजा नमस्कार
0: नमस्कार नमस्कार कौन तो
1: लक्ष्मीनारायण महाकाल सेंट्रल से बन्ना पुरु
2: हाँ
0: आय क्या केमती अच्छा भाई
1: बढ़िया आज या मजरे डे जोर हो दिला
2: जोर कहीं की हल्ला अपन को
0: बरसरे बता है
2: हाँ नमस्कार बरसर बिजी लेकी
1: हाँ बरसर बिजी मना बिजी की चासा बासा हल्ला आजा सदी भाई
2: बिजी बिजी बोला रोई ले अपन टे गीत गाइले कौन गीत गाय कि आपण पल्ला रोते बर्षारे खाता देखी
0: गोटे पद कह मान खात लिखी
1: बोलारे
2: बोला जे राम अच्छा ठीक अच्छे अन्य गीत बिलकुल गातुनि कहतु के बर्षा हूँ गाँव रे
1: हाँ,
2: आज मंदिर जाइछन्थि
1: ज्वर
2: मेडिसिन कौन कौन सब प्राय शुणी आम आकाशवाणी जयपुर कहते सब प्रोग्राम शुणे
1: ভাল
0: লাগুছে আম কেন্দ্রর কার্যক্রম সব আপনাদের
1: হ্যাঁ ভাল লাগুছে আজ্ঞা
2: তাহলে বহুত বড়িয়া আপনার সাথে কথা হয়ে ভাল লাগিলা আমি আপনাদের গীত শুনাউছু লক্ষ্মী নারায়ণ
1: নমস্কার
0: নমস্কার
3: काथी तो काथी रे भाई पुआल गुड्डा रे काथी काथी तो काथी रे भाई पुआल गुड्डा रे काथी और बरपिला है आऊ छे भाई बूढ़ी समले रे नाती
0: हेलो
4: अपा नमस्कार मु त्रिनाथ महंत कहतली ढेंकानाल जिला कंकड़ाहाट ब्लॉक रंगमाटिया ग्राम रु
0: नमस्कार त्रिनाथ भाई कौन करुछंती
4: अपा किछि करूनी सेमदी गादै खाई कि एबे बसी कि मने पड़ी गला आज कथा आपनकर गीत हमर अछि तो ट्राई करछि मु कहली देखिया लागो छि कि नै आज
2: हां
4: तापरे जाहो
0: ভাল মনে লগাইছিলে বোধে ফোনটা নাকি লাগিগল
2: ত্রিনাথ মহন্ত হচ্ছেন আমার নিয়মিত শ্রোতা আলি না প্রায় বহু সুন্দর সুন্দর কথা
4: নিয়মিত শ্রোতা সেদিন অপা সময় কম থিলা আমার ইংরাজির সংবাদ আর হিন্দির সংবাদ যেহেতু থিলা আর সময় বি সরি আসলা লাস্ট কো লাগিলা ফোনটা তো মু বাধ্য হয়ে কাটিবা কো আমাকে পড়িছিলা অপা
2: আজ্ঞা
4: মনে পড়ুছি
2: আজ্ঞা আজ্ঞা মনে পড়ুছি আজ্ঞা কুহন্তু সেই অধুরা কথা কোন সবু আপন কহুতিলে সেই সময়রে তাকু পুরা করন্তু বর্ষাকু নেকি কিছি অনুভূতি কথা আপন বান্টুতিলে
4: বর্ষাকু নেকি অপা কহুন্তু নেই আমরো বে নোয়া ঘরটে করলু কিন্তু বহুত হইরাণ হেবাকু পড়িলা যে আমি আউ জঙ্ক ঘরে রহিলু যাহা ঘরে রহিতিলু তাঙ্ক ঘর বি পানি পশি গলা সেঠু বি তারপরে ঘর কমপ্লিট হয়ে গলা এবে আম ঘরকু নিজ ঘরকু পড়ে আসছু আউ তাঙ্ক যাহার ঘরে রহিতিলু অপা তাঙ্ক ঘরর সবু বাহারে সবু কাম করছন্তি সেমনে রহন্তি নাই তো তাঙ্কর কান্থি কান্থ গুটে পড়ি গলা এমতি সব বর্ষা এথর বহুত বর্ষা প্রবল রু অতি প্রবল বর্ষা হইছে
2: লঘুচাপ জনিত বর্ষা বর্তমান সবু আড়ে হউছি আপন জানিছন্তি আমার কোরাপুট অঞ্চলর কোটপাড ব্লক রে ছোট ছোট গাঁ মানকরে ভীষণ পানি চালুছি মাটি ঘর যাক প্রায় উজুড়ি যাইছি লোকে বহুত নাই নথিবা অসুবিধা বর্তমান
0: গতকালি নবরঙ্গপুর রাস্তা উপরে মধ্য মানে রাজরাস্তা উপরে
2: পানি চালিছিলা সবুঠি এই হন্ত সন্ত কার ঘর ভাঙ্গুছি কা বন্যা পানিরে কো মানে ঘেরি কি রহিছন্তি
0: কার জিনিসপত্র মধ্যে ভাসি যাউছি বন্যা
2: পানিরে বহুত গাই গরু সবু ভাসি যাউছন্তি নাহি নথিবা অসুবিধা এই যে লগাতার লঘুচাপ বর্ষা চালি রহিছি সেতি পাই সমস্তঙ্কর জীবন বর্তমান ব্যতিব্যস্ত প্রভাবিত হউছন্তি সমস্তে তব ত্রিনাথ এমিতিরে বি আপন রেডিও শুনুছন্তি আমকু কল করুছন্তি মনে রকিছন্তি এই কার্যক্রমকু আপনকু ধন্যবাদ
4: সত কাজাকু গলে রেডিও হউছি মো জীবন দেখন্তু এবে যেতিকি

0: हेलो
1: शुभ मध्याह्न नमस्कार
2: नमस्कार
0: नमस्कार
2: नीलांचल भोई बलांगीर रु
1: कहते परिचित श्रोता नीलांचल भोई कह बलांगीर जिला आज बोधे कुआर सूर्य देवता आदिला नीलानंद नानी को एगार तार शुणुमें बर्तमान कौन कर दुटा पैंतालीस पर्यटन शुणु आज गोटे आज बोधे आम पश्चिम ओडा सूर्य उठुची
2: आप बेस चाहूल तो भाई से आसीगले
1: अनेक दिन आप खुशुनु এবং তার সহ মু ভাবুলি যে যেমনি দমন্ত্রণ এলাস করে যে আজ মো সাথে আর জন আসছেন মোটে কনফিউজ পড়ে গেলে আর নানীক সাথে কি আসছেন তারপরে কলে টিকিয়ে পূর্ব মা মমতা আজ আকাশ গাইড করতে আগে মু ভাবিলি যে মা ন মা যে গীতটি সর্বভূত আস কণ্ঠরে যে বোধ গীতটি বজাউলে সেই উপস্থাপনা করেছেন বলে বহুত সে গীতটি বহুত খুশি লাগলে আপনার যে লাস্ট যে গীতটি বজাইলে সর্বভূত আস কণ্ঠরে বহুত খুশি লাগলে আজ
2: সর্বাধিক বর্ষা ওড়িশা ভিতরে আপনার দেখুথিবে
1: আধি নাকান পানি পাঁচে ভিজি ভিজি করে আসি মো টকিওরে বসিছি আপনার ওয়েট করছি আজ পুরা বহু লাইফ পুনে কার্যক্রম খুশি লাগছে বহু গোটে খুশির কথা আপনার আমার পটে দেখুন নানি বর্ষা হচ্ছে যেমনি গোটে ওয়ার্ডে আছে পশ্চিম ওড়িশার যে কথায় কথা সাম মরবার নাকি বাড়ি ছিলবা যেটা বর্ষা বর্ষা সেটা বর্ষা আমার কাছে হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি কন্দামাল বহু আছে দেখুন সাড়ে বর্ষা হচ্ছে কিন্তু বলাঙ্গে সাড়ে টিকে বর্ষা নিয়ে হবা মোটামুটি দেখবা বলে পাচ্ছে বহুত খুশ আছে আপনার লক্ষ্য করছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে যে দশ মিনিটে গোটে পনেরো মিনিটে চিন্তার নাচুবা ঘড় ঘড় ঘড় ঘড় যাওয়া আমার প্রতি ঘড় ঘড়ে মেঘুয়া মেঘুয়া পাগ রাখি দিচ্ছে আর ডোলি মনকে যে টিকে টিকিয়ে পান নাই না পুরা ডোলি মনে পুরা
2: নীলাঞ্চল পলে আসন্তু কোরাপুট কু কোরাপুট বর্ষা দেখিবে
1: আপনার যেটা অনেক থর আপনার ফোন করছি যেটা ধান মন্দির ধান নিহতি হওয়ার এটা হচ্ছে আবশ্যকতা চোর চোর মন্দির নিহতি হওয়ার কথা আবশ্যক যদি বর্ষা যদি কোরাপুট আমার গোদাম যদি বর্ষা নিয়ে না তার কেন বর্ষা হবা
2: বর্ষার কোরাপুট বর্ষার গোদাম হচ্ছে কোরাপুট বহুত বড়
1: আপনার
2: বহুত বহুত ধন্যবাদ আপনার নীলাঞ্চল
1: ভাবুলে আজি আকাশবাণী লাইভ লাগিব কি এইরকম আমার কথা আপনার গীতাম লাগিব কি নাই বলে কিন্তু লাগিগলা যে বহুত খুশি হাত খুশি লাগিগলা
2: আরে বা আমি বহুত খুশি নীলাঞ্চল সহ কথা হইকি

0: नमस्कार नमस्कार
1: कुमारी तो? दीक्षा गोपाल ग्राम सिनापड़ा पुष्परला थाना धर्मगढ़ जिला कलाहांडी रु कहुचिली अपा
0: केंता अछन
1: मुई पूरा भल अछा अपा आपण माने केंता अछन
0: आमे भी भल अछु गा आओ वर्षा पानी केंता होउ छे तो
1: वर्षा पानी काली तो बहुत थला आज टिके टिके खरा पे अछे और टिके टिके बादलिया अछे
0: से खरा के इने पठे देउन आमे पूरा वर्षा रे भिजी गलु ना
1: आपणकर हिने वर्षा केंता होउ छे
0: बहुत बहुत वर्षा आमर इन रास्ता घाट सब पानी पानी हेई गला न
1: हां पाहेति लागि ता हेले आमे खरा टिके हेले
0: पठे देउन हेति लागि तो आमे कथा लागु छु आज बोले हिन खरा हेई थिबा बोली डाउट थी कोन बोलु छु
1: मु सबकर कथा सुनु छे जते रेडियो श्रोता माने कथा होसन सबकर कथा मु सुनु छे
0: बहुत बढ़िया हां कोन सब सुनिले सकाळ आकाशवाणी जयपुर रु
1: सकाल रु मु सुनिली जो आमर वंदना कार्यक्रम तापरे आमर जो चेतना चिंतन आमर पुणे लेंजु एक सब सकाल थारु मोर तो चालेनी मोर चाले जो माने 9टा रु चाले मोर सकाल रु भलो करी चालेनी
2: 9टा रु सुनंती आपण हां
1: हां आउ राती हेले भी टिके अप डाउन हो 9टा रु ए जो 12টা পর্যন্ত 1টা পর্যন্ত তালে
0: হুম হুম হুম এবে তো শুনছিলে
1: ঘরঘরণী কার্যক্রম তারপরে যে 12:30টা রে গটে কার্যক্রম দিয়া হয় সেইটা শুনে বিশেষ করে মতে সব কার্যক্রম থারু মতে লাগে ভালো লাগে মতে যে চৈতি জন্ম কার্যক্রম মতে বহুত ভালো লাগে তারপরে ঘরঘরণী ভালো লাগে তারপরে ফোনিন প্রোগ্রাম কার্যক্রম ভালো লাগে কিষান বাণী কার্যক্রম ভালো লাগে আউ যুবা বাণী ভালো লাগে
2: আচ্ছা
1: এ সব কার্যক্রম ভালো লাগে
2: সব কার্যক্রম কো আপন ভাল পান্তি নাই
1: হ্যাঁ
2: হ্যাঁ বহুত বড়িয়া আপন কল কলে আমার সহিত কথা হলে আ কিছু কইবে এই যে বর্ষা ভিজা পরিবেশ রে আকাশবাণী জয়পুর কো কোন কইবে
1: তো আপা আজকালি তো অদিনিয়া বর্ষা ভলি হচ্ছে আগ টাইম রে বর্ষা হচ্ছে না এবে তো আউ টাইম রে বর্ষা হওনি কারণ আমি যেহেতু আমার খাইবা যেমিতি বদলুচি সেমিতি আমার পরিবেশ মধ্য বদলুচি আমি আগরে দেখন্তু আমার গছ লতা বন সবু থিলা এবে তো বর্তমান কল কারখানা হেই গলা আউ বর্ষা মধ্য আসিবাকু ইচ্ছা হউনি বিনা ইচ্ছারে বর্ষা বর্ষুচি আগ যেমিতি বর্ষা বর্ষুথিলা সেমিতি মানে ধান হউথিলা আউ মান্ডিয়া গুরজি এসবু হউথিলা এবে আউ মান্ডিয়া গুরজি দেখিবাকু পাউনু আউ এবে ধান মধ্য যে সরকারি ধানটা আসিগলে আগ যে আমার পূর্বপুরুষারে হউথিলা ধান বর্তমান এবে লোপ পাইগলাণি অপা
2: এবে বেসরকারি ধান সরকারি ধান বেসরকারি
0: ধান গোটে আসলা
2: বহুত বড়িয়া যাহা অনুভব হইতিলে ভৌণী জনক কহিলে আমকু আপনকু ধন্যবাদ দৌছু দীক্ষা গীত শুনুছু আপনকু
1: হ্যাঁ অপা নমস্কার
0: নমস্কার
2: নমস্কার
3: কোনিয়া কিছু বেরিয়া পিলা দুল দুল দুল কুদুলা কোনিয়া কিছু বেরিয়া পিলা বেরিয়া পিলার কররা মেটা

0: हेलो कथा आपणकर गीत आमर
1: नमस्कार
0: नमस्कार नमस्कार नमस्कार कोंदो
1: ओ सौरा कुणी कटपाड ब्लॉक रूप
0: अच्छा आ गया ना कोन कहले
1: मेघनाथ माजी
0: मेघनाथ मेघनाथ पाचरी कथा मने पड़ी गला ভাই কেতে বর্ষা কোটপাড ব্লক রে বহুত বর্ষা হউচি কেমতি কোন সেই পরিস্থিতি হ্যাঁ কোন্তু আপনক গাঁ রে কেমতি কোন হইচি কোন্তু আমার শ্রোতা মানকো
1: আমার গাঁ রে বড় টিচে আমার গিতে পড়া টপরি গুলা বলে টিচেটি বড়ি পড়ে
0: বড়ি পড়ে আসছি ঘর কো পানি পসিছি
1: হ্যাঁ পসিছি আমার সেই রে ফটো আনি কি দেখতেছি
0: আচ্ছা আচ্ছা মানে আপনক সাইরে টিকে সেভ অছি কি এতে পানি আসিনি
2: সুরক্ষিত অছন্তি তাহলে আপনা
0: যো যো ঘর মানকে পানি পসিছি যো পরিবার মানে সে মানে কোঠি অছন্তি বর্তমান
1: নাই ঘর তো পানি বটি
0: যাইছে আজ্ঞা চাষ জমি সব কিমতে হিছি সব পানি মাড়ি যাইতিব বুড়ি যাইছি হ্যাঁ তো এইভাবে পরিস্থিতি
2: এর চাষ কাম পুরা
0: বাধাপ্রাপ্ত হয়েছি প্রায় অধিকাংশ এরিয়ার এমতি হয়েছি তো ভাই আকাশবাণী জয়পুর আপনার কোন শুনতে কো কার্যক্রম শুনতে চৈতিজন কিষানবাণী এসব শুনুবে
1: হ্যালো
2: মো পশা
1: সব শ্রোতা মানে কৌতুকে নেই আমার গাঁ এমতি হ্যাঁ বড়া
2: আউ কোন কার্যক্রম শুনন্তি ভাই
1: আপন কৃষি ও কৃষি বিভাগ
2: হ্যাঁ কিষান বাণী কার্যক্রম সেটা
1: কৃষি
2: ও কৃষক হ্যাঁ ভাল লাগে
1: তো রোলে যে মন পান দুইটা দেখতে লাগে তিনটা কটা মিটা গতে
2: আজ্ঞা আজ্ঞা
1: আজ্ঞা ঠিক গতে
2: কোন কোন কার্যক্রম কইলে ভাই
1: তোমার বলিয়া যে মন পান দেখতে লাগে তিনটা
0: আচ্ছা বহুত বড়িয়া আপন মানে এতে বর্ষা ভিজা আপনকর সিয়াড়ে
2: পরিবেশ
0: পরিবেশ রহিছি গাঁরে শহররে বর্ষা হউছি আপনক গাঁরে তথাপি বি আপন মনে পকাইছন্তি আমার এই কার্যক্রমকু ফোন করিছন্তি ঠাকুরে সমস্তঙ্কু মানে সুরক্ষিত রখন্তু এতিকি কহিবু এই কার্যক্রম তরফরু আপনকু গীত শুনাউছু ধন্যবাদ
1: হ্যাঁ
2: নমস্কার

0: শ্রোতা ভণী, বসিবা অপেক্ষা কাশিবা ভাল এক লোকপ্রিয় ওড়িয়া প্রবচন, যাহার অর্থ হেউছি কিছি নকরি কেবল নিষ্ক্রিয় হয়ে বসি রহিবা অপেক্ষা কৌণসি কামরে ব্যস্ত রহিবা, সক্রিয় রহিবা বা চেষ্টা করিবা অধিক শ্রেয়স্কর। এই লোকপ্রিয় ওড়িয়া প্রবচনটি আম সমাজরে অলস্য ত্যাগ করি কর্মতৎপর হেবা পাই এক বড় প্রেরণা অটে।
1: চুপচাপ কিছি নকরি বসি রহিলে মনরে নকরাত্মক চিন্তাধারা আসি থাকে। উক্তি অনুসারে কাশিবা অর্থাৎ কিছু না কিছু কার্যরে নিজকে ব্যস্ত রাখিবা দ্বারা শরীর ও মন উভয় সক্রিয় রহন্তি। হাত বাঁধি বসি রহিবা অপেক্ষা কোনসি কাম পাই ছোট ছোট চেষ্টা করিবা মধ্য ভালো।
0: সেই ছোট চেষ্টা হি দিনে বড় সফলতার রাস্তা দেখাই দেই থাকে। সময় বহুত মূল্যবান, বসি রহি সময় নষ্ট করিবা অপেক্ষা যে কোনসি ছোটমট কাম কলে মধ্য সময়ের সদুপযোগ হয়ে থাকে এবং কিছু না কিছু অনুভূতি মিলি থাকে।
1: সমাজরে অলসুয়া ব্যক্তিকে কেহি পছন্দ করতে না, যেমন সবুবেলে কিছু করিবাকু চেষ্টা করন্তি সেমানে হি সম্মান পাআন্তি।
0: আজির আধুনিক সমাজে নারী মানে কৌণসি ক্ষেত্রে পছরে না, শিক্ষা, চিকিৎসা, পুলিশ, সেনা, প্রশাসন, ব্যাঙ্ক, মিডিয়া, শিল্প, আইটি, বিমান সেবা, হসপিটাল সেবা, হোটেল, সামাজিক ক্ষেত্র এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় নারী মানে দিন ও রাতে কাম করুছন্তি। অনেক নারীঙ্ক কামর প্রকৃতি এপরি যে সেমানকু রাতিরে শিফট মধ্য কাম করিবাকু পড়িথায়।
1: তেনু আম মতরে নারী মানে রাতিরে কাম করিবে কি নাহি এহা কেবল তাঙ্ক লিঙ্গ আধারে নির্ণয় হেবা উচিত নহে। মুখ্য প্রশ্ন হেউছি সেই কার্যস্থল ও যাতায়াত ব্যবস্থা কেতে সুরক্ষিত, নারীঙ্কু আবশ্যক সুরক্ষা ও সহযোগ মিলুছি কি, রাতিরে কাম করিবার আবশ্যকতা প্রথমে আমি বুঝিবা দরকার যে অনেক ক্ষেত্রে রাতিরে কাম করিবা আবশ্যক।
0: এহা সত যে রাতিরে অনেক স্থানরে যাতায়াত কমিযায়, রাস্তা খালি রহিতায় এবং কিছু অঞ্চলরে আলোকর ব্যবস্থা মধ্য ঠিক নথায়। এই কারণরু রাতিরে ঘরকু যিবা সময়রে নারীমানে অধিক অসুবিধার সম্মুখীন হয়ে পারন্তি, কিছু স্থানরে অসামাজিক ব্যক্তিঙ্ক ভয় মধ্য রহিপারে। তেণু রাতিরে কাম করুথবা নারীঙ্ক সুরক্ষাকু গুরুত্ব দেবা অত্যন্ত আবশ্যক। তেবে চালন্তু এই পরিপ্রেক্ষীরে শুনিবা আজির প্রতিক্রিয়া, যার বিষয়বস্তু রয়েছে নারীঙ্ক পাই রাতিরে কাম করিবা সুরক্ষিত কি। তেবে চালন্তু আম ভৌণী মানে কোন সব কইছন্তি এ সম্পর্করে শুনিবা।
2: মোর প্রিয় ভৌণী মানে সমস্তঙ্কু মোর আন্তরিক নমস্কার। মোর নাম সন্ধ্যারাণী ধূপাল। আজ মু এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউচি যাহা কেবল নারীঙ্ক জীবন সহিত জড়িত নুহে, বরং আম সমাজের চিন্তাধারা, সুরক্ষা ব্যবস্থা, লিঙ্গ সমানতা এবং মানবিক অধিকার সহিত জড়িত। বিষয়টি হেউছি নারীঙ্ক পাই রাতিরে কাম করিবা সুরক্ষিত কি। মু এক প্রশ্নরু আরম্ভ করিবাকু যাউচি, যদি জনে পুরুষ রাতিরে কাম করিপারন্তি তেবে জনে নারী কাহিঁকি রাতিরে কাম করিবা পাই ভয় করিবে? ত রাতি নিজে অসুরক্ষিত না আম সমাজ রাতিকু নারীঙ্ক পাই অসুরক্ষিত করে দেইছি? এই প্রশ্নর উত্তর আমাকে নিজ মনমতরে খোঁজিবাকু পড়িব। ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককু সমানতার অধিকার দেইছি। নারী ও পুরুষ উভয়ঙ্কর শিক্ষা, চাকরি ও নিজ ক্ষমতা অনুযায়ী জীবন বাছিবার অধিকার রয়েছে। আজির নারী কেবল ঘরর চারিকান্ত মধ্যে সীমিত নুহে, সে ডাক্তার, ইঞ্জিনিয়র, শিক্ষয়িত্রী, প্রফেসর, পুলিশ অধিকারী, বৈজ্ঞানিক, পাইলট, সাংবাদিক, উদ্যোগী ও প্রশাসনিক অধিকারী ভাবে দেশ গঠনের অবদান দেউছন্তি। অনেক পেশারে রাতির ডিউটি অনির্বার্য। জনে নর্স রাতিরে রোগীঙ্ক সেবা করন্তি, জনে ডাক্তার জরুরীকালীন রোগীঙ্ক জীবন বঞ্চান্তি, জনে মহিলা পুলিশ অধিকারী রাতিরে আম সহরকু সুরক্ষা দিয়ন্তি, জনে মহিলা বিমান কর্মচারী রাতিরে যাত্রীঙ্ক সেবা করন্তি। তেবে আমি কিপরি কহিপারিবা যে নারীঙ্ক পাই রাতির কাম করিবা নিজে ভুল? না, সমস্যা নারীঙ্ক কাম করিবারে নুহে, সমস্যা হেউছি অসুরক্ষিত পরিবেশর। ইলিনিয়র রুজলেনক মতরে ইট ইজ দ পর্সন এন্ড নট দ সেক্স হুইজ ইজ কাউন্টস, অর্থাৎ জনে ব্যক্তির মূল্য তাঙ্ক লিঙ্গরে নুহে, তাঙ্ক ক্ষমতা, প্রতিভা ও কর্মরে রয়েছে। তেণু নারীঙ্কু তুমি ঝিও, তুমি রাতিরে কাম করিপারিব না।

0: শ্রোতা ভী মানে বর্তমান আমি জাঁবা নবজাত শিশুর যত্ন কিভাবে নেওয়া।
1: নবজাত শিশুর যত্ন নেওয়া পাই মার ক্ষীর খুয়াইবা, শিশুর শরীর পরিচ্ছন্নতা, নাভির যত্ন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রতি বিশেষ ধ্যান দেওয়া পড়ে থাকে।
0: শিশুক সর্বদা পরিষ্কার রাখা এবং নিয়মিত স্তন্যপান করাইবা জরুরি অটে। জন্ম হওয়া ক্ষণি প্রথমে এক ঘণ্টা মধ্যে স্তন্যপান, যা কি মার প্রথম হলদিয়া ক্ষীর শিশুক নিশ্চয় খুঁতু।
1: প্রথম ছাস যাই শিশুক কেবল মার ক্ষীর হি দিও, অন্য কোণী জল কিংবা খাদ্য দিও না। প্রতি দুই রু তিন ঘণ্টা অন্তরের শিশুক ক্ষীর পিঁতু।
0: শিশুর নাভি শুখবা পর্যন্ত প্রথম এক রু দুই সপ্তাহ তা সম্পূর্ণ গাধে দিও না, বরং ওদা কপড়ার শরীর পোছি দিও। নাভি মূলক সর্বদা শুখিলা এবং পরিষ্কার রাখতু, সেথিরে কোণী তেল ডাক্তারী পরামর্শ বিনা লগাতু না।
1: শিশুর পরিশ্রা কিংবা মলত্যাগ পরে উষুম পাড়ে তাকে ধই ভাল ভাবে পছি শুখিলা কপড়া পিঁধাতু। শিশুক সর্বদা চিত করে শুয়ু, তার শোবা স্থান সম্পূর্ণ পরিষ্কার ও নিরাপদ হওয়া দরকার। শিশুক নরম আউ সুতা কপড়া পিঁধাতু। ঘরের পরিবেশক থা কিংবা অধিক গরম ন রাখি সাধারণ তাপমাত্রায় রাখতু।
0: আপন মানে শুনুলে নবজাত শিশুর যত্ন কিভাবে ভাবে নেওয়া। তাহলে আজির কার্যক্রমটি আপনার কিপরি লাগিছে আপনার নিহতি ভাবে আপনার সুচিন্তিত মতামত আমাকে পঠান্তু। আমাকে মতামত পঠাইবা পাই আম মোবাইল নম্বরটি হচ্ছে 9438268568 এবং আপন মানে আমার অফিসিয়াল ওয়েবসাইট airjoypur@gmail.com কো মেল মধ্য করে পারিবে। তাহলে বিদায় নেউছু আজির ঘর অগরণি কার্যক্রমর। উপস্থাপনা দায়িত্বরে থিলু আমি দুহে, মু স্মিতারানী জেনা
1: আউ মু মমতা বেজ।
0: নমস্কার।

1467 কিলোহার্টজ যোগে, এফএম রে 103.6 মেগাহার্টজ যোগে, মোবাইল ফোন রো নিউজ অন এআইআর অ্যাপ জরিয়ে মধ্যে আম কেন্দ্র উপলব্ধ। অধিবেশন আরম্ভরে প্রচার করুছু যুবশ্রোতা বন্ধুমানক পাই আম কার্যক্রম যুববাণী। উপস্থাপনারে অছন্তি অনশুল পাত্র এবং বর্ষারাণী পটনায়ক।

0: এদে বৈঠকে বাইরে আলি কেম সে দেখা যাওত নাই
1: আলে আইলিনি মামা আইলিনি আইলিনি
0: আদে বৈদি আইলোস
1: হয় হয়
0: কেনে যালো সে বেল করে আইলোস
1: কেনতা বলে রাজি খালি পানির দিন কি নাই বেড়া খাড়ার কাম
0: আই বেড়া কাম করছু যে আর পানির দিনে কাম না করলে আর কেনতা রইছি
1: হয় হয়
0: যে কাম রইল আছে বল করে হলো বেলা বেলা আইবার আছে কি নাই বলুসনি
1: কেনতা বলে মামা আজিকালি পানির দিন কি নাই বেড়া খাড়ার কাম রপানি জানি কাম মনে হয় মন করলি নাকি নাই
0: কাই কোনটি কাই মানিয়া লোক জারলুস কি কাই দান লোক জারলুস
1: না দান লোক তো যাই রেলি
0: আদে দান কথা কইলুস বইদি
1: হয় মামা
0: আমার বেড়া মন টাইনে সে জবর পানি মার লাগ নাই দুই দিন
1: হয় হয় হয়
0: সে পানির লাগে পুরা সে ডেম মল বসলাই দিলা নাল
1: জবর পানি মনাইলা নাকি নাই মর্ডি মান পড়লানি আর কাইটা পানি হলে বাতিয়া মান বললাই নাকি হাইটা মনে মিশা হেলে বলে সরকার মিশা সুবিধা দিলানি পুনি
0: অদিনিয়া বর্ষা মিশা হেলানি এবে দান মান্ডি আই যাইছি এবার সময় টাইম বনিয়া যাইছি বলে রয়েছে তা কি
1: ফসল নষ্ট হয়ে যাইছে কি
0: না এবার ভাই বোন কো কি তুই মিশা যদি কাকে জমি বাড়ি আছে বিমা মন করবার আছে বল কইলে তার বাবুমন সব কথা আই করে কুরসি বাবুমন কথা আবার আছে আর এমনি আমার ব্লক টানে যাই কথা হলে সে বিমা কেন্দি করবাটা মন সেটা মন সমান বুঝাই দেবে
1: বুঝাই দেবে হ্যাঁ হ্যাঁ এল নষ্ট হেলাটা মন হাই মন দেবাই নাই
0: সে আরে হ্যাঁ লে বই দে কাতা তো এতে কাতা হলে তো জবর সে কাতা আর ন সরেনি এদিকে তুই বেল করে এলো সার বিজি মিস আইলা আছো সর বেগা ভাই লব গীত গড় শুনিয়া দিবি
1: আরে নিকো গীত গড় বজাই দিস নি মামা
0: আলে বজাই দিবি
2: এ গাটু আলে দাদা আলে নিকো করে চাটু মারা কাই
3: আহা হা হা আলে নিকো করে বসি রননি মই চাটু মারি দিলিনি।

0: নিক গীত গোটে বজাইলিস মা
1: দেখানি তুই খাতা সে করছু আর ডাঙ্গি টগে মন ডাঙ্গাইলিস না আমার ডগড়া মন কা আমার গড খেলে গেল হয়
0: হয় হয় হয়
1: এলে কাই কেন যাইলিস কেন তার
0: হয় মামা মুই হাই জঙ্গল বাটে যাই রেলি দাতুন কাজে হয় আইতি গোটে ফরেস্টর বাবু বললাই
1: হ্যাঁ
0: আলে হাই কাম কাইটা হাইটা হলো পাচারলি হাই বাবু কে আর শুনিস কি
1: আলে শুন দিবি কাই
0: আলে শুন দেবে
2: আলে বাবু জার লাগো
3: জুয়ার জুয়ার
2: তোমার নাম গা লোক সাঙ্গি দিয়া বাবু
3: মোর নাম অজয় কুমার সাউ
2: আলে আলে কোন দিরে লাসনি
3: রামগিরি
2: আলে তুমি কাই কাম করলাসনি বাবু
3: জঙ্গল বিভাগ দানে ফরেস্টার বলবাই
2: কত বরস পরা হেলা বে কাম করি
3: নইলা 10 বরস পরা
2: বুতেক বরস হেলা বে বাবু এলে ফরেস্টার বলে কাইটা বাবু
3: ফরেস্টার বলে তাকে আমরি ওড়িয়া ভাষা লাগে বলবাই বনপাড় বলবাই বলে বন পাড় বন কে জন্য পালন করছি তাকে ফরেস্টার বলবাই
2: আলে আলে এলে এ ফারস্টে বললাস বাবু হাই বাবু মানার কাই কাম বাবু হাই বিষয় না লুকুয়া তো
3: যেমটা কি নাও তানে ওড়িয়া দানে আছে বনপাড় বলে জঙ্গল কে জনাই পালন করছি তো এই হিসাব তানে তার নাম বনপাড় পড়লা তো জঙ্গল তানে যাহা যাহা আছে গছ কুট চেড়ে চুড়ং জীব জন্তু সবু তার পালন করবা কাম হয়েছে যে তাকে রক্ষা করবা কাম হয়েছে ফরেস্টার
2: হ্যাঁ তেমন তোমার কাম নাকি বাবু এলে আজিকালি তো গছ মানকে মিশা কাটি গুটা দিলাই নাকি নাই লোক মনে এলে হ্যাঁ লাগি তুমি কাইটা করবাস কি বাবু
3: হ্যাঁ এই টাকা যে গছ কুচা কোনে কাটি দিলে তো তাকে আমার নিয়ম আছে আমার ইজার জঙ্গল বলবাই জঙ্গল ভিতরে গছ কাটলে আমার জঙ্গল নিয়ম আছে আইন কানুন আছে এই হিসাব নে আমার বনপাড় ফরেস্টার বাবু জন মানে গছ কাটছি তাকে আইন অনুসারে তাকে ধরছি ধরি করি গছ কুটকে তার সিজ করছি আর লোকর টেঙ্গিয়া কি ডান্ডা কাটবাটা ব্যবহার করলা তাকে ধরি করি আনি করি তাকে কোর্ট ফরওয়ার্ড করছি
2: জঙ্গল মনে জয় মানে মিশা লগাই দিলে নাকি নাই বাবু আজিকালি কাইটা লাগে মিশা কাই কাইটা করলাস নাকি তুমি মনে
3: জয় লাগাইবাটা তো নিয়ম বিরুদ্ধ কাম হয় তার

0: তললেনি, কাজু,
1: হ্যাঁ হ্যাঁ
0: তারপরে বিভিন্ন প্রকার ফল জাতীয় গাছ মন, হ্যাঁ
1: হ্যাঁ
0: সব,
1: হ্যাঁ
0: এবার স্বর্গী মঞ্জি, ধাতকি,
1: হ্যাঁ হ্যাঁ
0: এই সব যাক আমার জঙ্গল টানলে জন জনটা লঘু বনজাত দ্রব্য মিলছি, যে সে
1: হ্যাঁ হ্যাঁ
0: সব
1: হ্যাঁ
0: নাকি সরকার এবে নয়া গছ মন লগাই করি মিশা, কি পুরনা গছ টানলে লোক মনকে তলি করে নেওয়া কাজে পারমিশন দেলানি।
1: কেতেক রকম সুবিধা মিছে সরকার দেলানি
0: সুবিধা
1: নাকি
0: মনে
1: ভাই?
0: হয়েছে, হ্যাঁ
1: হ্যাঁ
0: বাউঁশ গছ, বাউঁশ গছ মিশা লগাইবা বললানি,
1: হ্যাঁ হ্যাঁ
0: বাউঁশ
1: হ্যাঁ
0: টানলে ই আমার চাংড়া
1: হ্যাঁ
0: মূলা,
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: এই
1: হ্যাঁ
0: পড়লি এই সব যাক জিনিস মন মিশা লোক মন তৈয়ার করলেনি। তো এই জায়গা যে বাম্বু মিশন বলি করে সরকার মিশা বনাইলেনি, হ্যাঁ
1: কেতেক রকম অসুবিধা মিশা দেলানি সরকার,
0: দেলানি
1: সুরক্ষা করবার আছে নাকি বাবু?
0: করবার আছে। হ্যাঁ
1: গছ
0: ইয়াকে
1: পতর মানে
0: সুরক্ষা
1: না
0: করলে
1: কাটি,
0: আগে আমার সুরক্ষা এই মিশা করছি,
1: জয়মান্য
0: হ্যাঁ
1: লগাই গছ পতর কে না কাটি, ভোলানে রখবার আছে,
0: রাখবার
1: তবে
0: আছে
1: আমি মিশা নিকোয়ানে রই পারবো নাকি বাবু?
0: নিকোয়ানে রইবো।
1: আলে রে নিমান কটি বুঝাই দিলাস বাবু, এটার লাগি তোমাকে ভুতেক ভুতেক ধন্যবাদ লাগো, আরে চুয়ার লাগো।
2: দেখ তেমন আছত বলে আমার ডঙ্গর বঞ্চে আছে, আর
1: হয় হয়
2: ডঙ্গর
1: হয়
2: জন্তু জন্তু আমি আমি দেখি পারলু নি এবার,
1: হয় হয় হয়
2: এতে এত সুন্দর কয়দেল আছে, সে বাবু গলব গীত গড়ে বাজাই দেবো তোকে, তা
1: নিকো গীত বজাই দিস মামা।
2: আলে।

0: মিশা থানা থান না যাবে এটা পন্থি নাই এ প্রকার অবস্থা থানে যাই করি মুই এটা বুড়াইলি না মোর 60,000 এলা দান বিঘা দান বিঘা ডাবুরিলা মুন্ডি থানার আশীর্বাদ গেলা আই মোটর সাইকেল থানে দেবার আছে না বললা আই বাটে গেলা লোন সুজবাটা রেলা না বল করি আই ডাবুকে গেলা এ সবু জাগ ডাবু ইয়ে চোর মন বসি করি ইন্টারনেট কম্পুটার থানে সব অপরাধ করি করি আছে আর গোটে কন্তা এটাকে আমর এবে পিলা মন মিশা ঠগি যাবে এ আমর যেতকি আদিবাসী পিলা হো গড়িয়া পিলা হো যেতকি কলেজ ফলেজ পড়ি করি ঘরে মিশা আছে এ মন মিশা এবে ইয়ে ঠগা ঠগি হই করি এবে কোন কোন আত্মহত্যা করলে এবে কোন কোন মুর
1: যাবে
0: মানসিক আর্থিক মন মিশা অশান্তি যাইছে আছে টঙ্কা লোভ একা যে কায় কায় টা মন করে দেবু হঠাৎ রে আমকে গোটে মিল যাইছে বলি করি এ জন কাণ্ড মন করবে এটা সবু আমর যেতকি যুবক বন্ধু মন আছে সেমনকে বেশি এবে এটাকে ঠিকার থানে একা এবে সবু আত্মহত্যা করি করি গলাইবে তার লাগে
1: জাগ্রত রেবার সবু
0: জাগ্রত রেবার আছে এটা দেশের সুরক্ষা কাজে মিজা বিপদ আমি যখন বলবো আছে এটা খালি ভারত ভিতরে এসে আছে নাই এটা পুরো সারা পৃথিবীর এসে আছে বাকি 90 লক্ষ সিজিবা কাছে টিকার বেশি বাট করবে কাহিনকি সেমন আমার ভারত ভিতর নাই কোন এসে আছে ইংল্যান্ড কোন আমেরিকা টান পশিকি ঠগ মনকে ঠগবি তবে আমকে বলবে সচেতন হওয়া কাজে হলে সঙ্গে সঙ্গে সাইবর ক্রাইম government.in বলিকিরি গোট সাইবর গোটে চিঠি মারিকিরি তুমি সঙ্গে সঙ্গে তুরন্ত জনাও বলবে সরকার নহলে 1930 বলিকিরি গোটে হেল্প লাইন আছে 1930 থানে মারিকিরি সে বাবুকে জনাইবার আছে আজ্ঞা মোর একাউন্ট থানে এমতি এমতি হেলা মুই এমতি দেলি এনটা করবাকে মুখে পয়সা মরিতিলে খালি করে দেলাই এটা তুরন্ত জনাইলে তোমর এটিএম রেসি কি আর কাই কাই একাউন্ট রেসি বলে সেটাকে মধ্যে বন্ধ করে দেবাই
1: বন্ধ করবে হ্যাঁ
0: আরি গোট কথা সেটাকে করি করি মিশা আমি তুরন্ত আসিকি থানা থানে উকিল বাবুকে ধরি করি গোটক রিপোর্ট গোটক লেখাই করে দেবার মোর অমক তারিখ রে অমক অমক হইগেলা বলি পুরা লেখি করে দেলে তোমর থানা বাবু জন রয়েছি সে কাই করছি তোমকে গোটক জিডি বলবাই জেনারেল ডায়েরি করি করি তোমকে গোট কাগজ দেছি সে কাগজ কে ধরি করি তুমি আমার কোরাপুট জেলা থানে সাইবর ক্রাইম আমার আছে অফিস আছে সেটা সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি অফিস আছে কোরাপুট সে জায়গারে আছে তাকে নেই করি আমি জনবার পড়ব বাবু এতে মুই গোটক এমতি এমতি ঠগ থানে শিকার হয়ে গেলি মোকে এমতি ঠগি দেলে এতকি টঙ্গা তুমি এটা নেই করি বাবু এতে কোর্ট থানা থানে দিলি আছে ই থানার কামকে তুমি করে দিয়েছ বলে কাগজ দেখালে সে মনে আরি সেটাকে ধরবা কাজে সেমন টিকার জাল বিছেবে এমতি করি করি মিশা কেতে লোককে ধরলে আছে এ সবু সচেতন আমকে রেখে পড়ছি ন যদি আমি কিনকি লোভ তানে পড়ি যিবু
1: লোক তা সবুটা বায়া করে দিলাই না
0: 25 লোকে লাটারি মিললা বলকে কাকে বায়া না
1: কি বায়া ন লাগে আলে বাবু বড় নিমান খাতা কইলাস বেশি বেশি ধন্যবাদ দিলি না বড় দিলি তবে জুয়ার
2: নিমান করি হই বাবু মিশা বুঝাই দিলে আছে মামা
3: আজকাল দেখেনি আমি গড় জাগ্রত রেলে সব নি কইস
2: আলে আলে আলে
3: এলে আজি গাই বই দি কাজ জুবে কেন্দার বেল মিশাইলা নি কি
2: হই মামা সঞ্জেই গালাবে
3: জু কাই
2: বাটে আলো চা চুই পাকড়ি পাকড়ি মাংগি দেউ সি কেন্দা বলে নি
3: বর্ষা দিন তো চা কাণ্ড কাইলে সে নিগমান লাগছে হই হই
2: হই হই
3: জু জু সেবার চাড়ি দিবে আর জুবে
2: হই হই আলে গালনি ভাই ভাই নি মন জুয়ার লাগো

শুনলে কেতুটি হিন্দি চলচ্চিত্রের গীত আকাশবাণী জয়পুর প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 180তম ভাগ।

কার্যক্রমের পরবর্তী গীতটি নিজ আমি পরবর্তী আখিরে আখিরে চলচ্চিত্রের শিল্পী সৌরেন ভট্ট এবং সঞ্জু, গীতিকার শ্রীকান্ত গৌতম, সঙ্গীতের সজিয়েছেন মলয় মিশ্র।

0: Ministry's Prahar scheme, expediting trials by bringing back fugitives and utilizing trial in absentia provisions, and undertaking a comprehensive and integrated approach while investigating UAPA cases. Immense cricket centuries by Dhruv Jurel and Devdutt Padikkal powered India to a hefty 503/9 declared in their first innings against host Sri Lanka on a rain-disrupted second day of the Colombo Test. In reply, Sri Lanka lost two early wickets at just 8 runs when stumps were drawn today. In hockey, the Indian men's team crashed out of the semi-final race of the FIH World Cup after losing to Argentina 3-5 in a second-round pool match at Amstel Wien. The India Meteorological Department has issued an orange colour warning for heavy to very heavy rainfall over Chhattisgarh and Madhya Pradesh tomorrow. The IMD has forecast heavy rainfall over East and Northeast India, Uttar Pradesh, South Interior Karnataka, Kerala, Tamil Nadu, Puducherry, Karaikal, Mahe and Vidarbha and Madhya Maharashtra tomorrow. And that is the end of this news bulletin.
1: এতবার যাই কার্যক্রম রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র সময় বর্তমান 11:10 শুণন্তু আসন্তকাল প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা ভক্তিগীতার কার্যক্রম বন্দনা প্রচার করবু সকাল 6:05 শিল্পী মানে হলে বিনোদ শর্মা রীনা মহাপাত্র রাধাকৃষ্ণ ভঞ্জ প্রণতি মুন শশাঙ্ক শেখর মহাপাত্র এবং সুধা মিশ্র আমরি স্বাস্থ্য শুণবে সকাল 7:10 রিলে করবু আকাশবাণী কটক কেন্দ্র সকাল 7:25 প্রচার করবু বর্ণবিবাহ বর্ণালী মল্লার কার্যক্রম এথিরে গাঁ কাহিনী শুণবে মৈদলপুর গাঁ সম্পর্কের বিশেষ প্রসঙ্গে রয়েছে গর্ভরাই মন্দির বিষয়ে সকাল 9:30 শুণবে বন্য মল্লিকা কার্যক্রম এতে শুণবে কণ্ঠশিল্পী গীতিকার সঙ্গীত নির্দেশক ব্রজবন্ধু খুরা সহ এক সাক্ষাৎকার এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুণবে পূর্বাহ্ন 10:30 আকাশবাণী লাইভ শুণবে দিন 11:00 কন্ধভাষার কার্যক্রম পুনেই লেঞ্জু শুণবে দিন 12:30 দিন গোটাই বাজি 20 প্রচার করব মহিলা আম কার্যক্রম ঘর ও ঘরণী এতে সুখী দম্পতি ক্রমে শুণবে সুরেন্দ্র মহাপাত্র এবং শ্রদ্ধাঞ্জলি মহাপাত্র এক সাক্ষাৎকার পরে শুণবে গর্ভধারণ সময়ের উপযুক্ত যত্ন সম্পর্কের অপরাহ্ন 5:00 শুণবে যুববাণী কার্যক্রম এতে সম্পাদকীয় শুণবে চক্ষুদান মহতদান সম্পর্কের পরে দলগত আলোচনার শুণবে আজির যুববিড়ির মুখ্য ସମସ୍ୟା ଓ ସମାଧାନ ସମ୍ପର୍କରେ ଅପରାହ୍ନ 5:30 ଶୁଣିବେ ହ୍ୟାଲୋ ଚୈତିଜହ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସ୍ୱଚ୍ଛ ଆମ ଭାରତ ପ୍ରଚାର କରିବୁ ରାତି 8:15 ଏଥିରେ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ସମ୍ପର୍କରେ ଶୁଣିବେ ଏକ ସାକ୍ଷାତକାର ପରେ ଶୁଣିବେ ବର୍ଷା ଋତୁ ଗ୍ରାମାଞ୍ଚଳ ଓ ସହରାଞ୍ଚଳରେ ସ୍ୱଚ୍ଛତା ସମସ୍ୟା ଶୁଣିଲେ ଆଗାମୀକାଲି ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ କିଛି ସୂଚନା ଏଇଠି ଶେଷ କରୁଛୁ ଆଜିକାର ରାତ୍ର ଅଧିବେଶନ ପୁଣି ଥରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବୁ ଆସନ୍ତାକାଲି ସକାଳ 5:53 ଆମ ପ୍ରାତଃ ଅଧିବେଶନକୁ ଆଜି ପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ଶୁଭରାତ୍ରୀ ଜୟ ହିନ୍ଦ।